বুঝারজন বললে সংসাই কো বুঝলাম সংসাই কো ডেট বললাম সংসাই সংসাই বললে বুঝারজন বুঝলাম বুঝারজন মুখে।

হাই নেনে ঘরে মারাওনি মারাওনি গ্রাজাম গেজা জবান খাইব গেজা বাসাই খাইব হাই মায়া ওখ্রাই সাইবালাই কনা ওখ্রাই সাইবালাই বাথো সাইখা আল্লাহ